हेलो नमस्ते और आदाब, मैं हूँ आपकी आरजे अंशुलि क्रमराल, जो आपका तहे दिल से स्वागत करती है प्रोग्राम गीतों के लहर में। हेलो allemaal, dit is uw RJ Anjali Kramlal die u van harte welkom heet in het programma Gieten Keleher. Wilt u reageren, kan het altijd. Surf maar naar de website www.radiosbs.nl of bel naar de studio met 030-262-6611. Voor alle andere info kunt u altijd bellen met 030-265-6560. Dan gaan we naar het eerste liedje van vandaag en dat is...